মহাপুরুষ একটার সদগর প্রসাদ সুরখ নিরঞ্জন আর পুরখ নিরঞ্জন আর আগমাগম পার সবতে আমহ সবতে আমহ তুদজি হর সচ্চে সৃজনহার সব জী তুমারে জি তুম জিয়া কা দাতার হর ধ্যাব সন্ত জী সব দুঃখ বিসারণ হার হর আপে ঠাকুর হর আপে সেবক জি ইয়া নামিত জন্ত বিচার ঘট ঘট অন্তর সর্ব নিরন্তর জি হরে কো পুরখ সমান এক দাতে এক পেখারি জি সব তেরে চোজ বিডান মুঁ আপে দাতা আপে ভোতা জি হুদ গেন অবর না জান মুঁ পার ব্রহ্ম বে অন্ত বে অন্ত জি তেরে ক্যা গুণ আগ খান জো সেবহেন জো সেবহেন তুমি জন নানক তন কুরবান হর ধ্যাবহ হর ধ্যাবহ তুদ জি সে জন যুগ মে সুখবাসী সে মুক্ত ভয়ে জন হর ধ্যাবহ তন টুটি জন কি ফাসি জন নির্ভয় জন হর নির্ভয় ধ্যাবহ তিন কা ভাও সব গবাসী জিন সেবা মেরা হর জী তে হর হর রূপ সমাসী সে ধন জনার ধ্যাজি জন নানক তিন বল যাসী তেরি ভগত তেরি ভগত ভণ্ডার জী ভরে বেয়ন্ত বেয়ন্ত তেরে ভগত তেরে ভগত সলাম তুদ জী হর অনেক অনেক নমতা তেরী অনেক তেরী অঙ্কর পূজা জি তপ তপ জপ বে অন্ত তেরে অনেক তেরে অনেক পড়ে বসিমৃত শাস্ত্র জি কর করিয়া খড়ক গড়ন্ত সে ভগত ভলে জন নানক জি জো ভাব হ্যাঁ মেরে হর ভগবন্ত আদ পুরখ ব্রহ্ম পুরকর্তা জি বুধ জেবর বর্ণ কই তুম যুগ যুগ।